0: Ouais, nous poursuivons toujours notre émission. Voilà, je pense qu'il y a un temps vers la fin, mais on va passer. Il y a notre ami Abou qui va te présenter un peu. Il va parler de chez lui, la culture du Bangladesh. Abou, nous t'écoutons. Voilà.
1: শুভ সকাল, রেডিও সেন্ট আফ্রিকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার নাম আবু মুসা, আর আজকে আমি আমার নতুন অভিজ্ঞতা নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। আমি প্রায় 3 মাস আগে ফ্রান্সে এসেছি এবং এটি আমার জন্য সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা ছিল। এখানে আসার পরে সব কিছুই বদলে গিয়েছিল, যেমন বাসা, শিক্ষা ব্যবস্থা, খাবার, এমনকি দৈনন্দিন জীবনও আমার অবস্থার চেয়ে অভিন্ন ছিল। প্রথমে আমি উত্তেজিত ছিলাম, কিন্তু কিছুটা নার্ভাসও ছিলাম, কারণ সব কিছুই ছিল অপরিচিত। আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ভাষা, এটি ছিল টোটালি ডিফারেন্ট। মাঝে মাঝে আমি বুঝতে পারতাম না লোকেরা কী বলছে, এবং আমি আমার বন্ধুবান্ধব বা এমনকি কারোর সাথে কথা বলতে পারতাম না। নতুন বন্ধু তৈরি করা নিয়েও আমার অনেক চিন্তিত ছিলাম, কারণ প্রথম আসার সময় আমি কাউকেই চিনতাম না। শুরুতে আমি একটু লাজুক ছিলাম এবং আমার পরিবার, বন্ধু, নিজের দেশের কথা মনে পড়তো। তবে ধীরে ধীরে পরিস্থিতি আরও ভালো হতে শুরু করলো। আমি প্রতিদিনও আরও বেশি ফরাসি শিখতে শুরু করলাম এবং আমার সহপাঠী, আমার শিক্ষক, আমার এডুকেটার কথা বলতেও আমার আরও আত্মবিশ্বাস হয়ে উঠলাম। আমি আমার নতুন স্কুল এবং নতুন সমাজ সব কিছু কীভাবে চলে তাও বুঝতে শুরু করলাম। প্রতিদিন আমি নতুন কিছু শিখি, সেটা হতে পারে কোনো নতুন শব্দ, নতুন কোনো ঐতিহ্য বা কোনো নতুন কাজ কীভাবে করতে হয় ইন ফ্রান্সে, কীভাবে এটা প্রচলন, সেগুলো আমি শিখি নতুন করে। ফ্রান্সে বসবাস আমাকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। আমি শিখেছি যে নতুন কোনো জায়গায় মানিয়ে নিতে হয়, ধৈর্যের প্রয়োজন হয় এবং কীভাবে সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে হয়, সবগুলাই আমি নতুন করে শিখতে শুরু করেছি। প্রতি ছোটো সাফল্য আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আরও আত্মবিশ্বাসী যোগায়। আমার এখনও অনেক কিছু শেখার আছে, কিন্তু আমি প্রতিদিন আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আমি আশা করি ভবিষ্যতেও আমি আরও অনর্গল ফরাসি কথা বলতে পারবো, আরও বন্ধু তৈরি করতে পারবো এবং ফ্রান্সে আমার নতুন জীবন উপভোগ করতে পারবো। কিন্তু আমি আমার পরিবার, আমার দেশ, আমার বন্ধুবান্ধব বাংলাদেশে সবগুলোকে অনেক মিস করি। সো থ্যাংক ইউ শোনার জন্য, আমাকে ধন্যবাদ।
0: Merci à vous. Ambroise, s'il te plaît, tu peux nous traduire ce qu'il vient de dire.
2: Je vais vous traduire ce qu'il vient de dire notre ami Abou. Aujourd'hui, je vais vous parler de mon expérience dans un nouveau pays. Je suis arrivé en France il y a environ 3 mois. C'est une nouvelle expérience pour moi. Quand je suis arrivé, tout était différent. La langue, l'école et la vie quotidienne n'étaient pas les mêmes que ce que je connaissais. Au début, j'étais un peu nerveux parce que je ne connaissais pas beaucoup de personnes. Parfois, c'était difficile de comprendre les autres et de communiquer. Je suis encore en train d'apprendre et de m'adapter. Chaque jour, j'apprends quelque chose de nouveau et je me sens un peu plus à l'aise dans mon nouvel environnement. Vivre dans un nouveau pays m'a appris que le changement n'est pas toujours facile, mais qu'il est possible d'avancer petit à petit. J'ai encore beaucoup de choses à apprendre, mais je fais de mon mieux. Je regarde l'avenir avec espoir. Merci de m'avoir écouté.
0: Merci beaucoup à vous. En tout cas, merci, ça fait plaisir. Ouais, j'espère que voilà, tu vas t'intégrer à la longue, ça va aller. Ouais, nous sommes à l'émission Ethné quelque part et nous passons. Je vais vous présenter la musique de Tikenja que j'ai choisie. J'aimerais parler de quelque chose après cette musique. Voilà.